0: Cutting across to some news coming in. This is from Bengal, where we are told that an interesting turn of events have taken place. Rebel TMC MLA Rituvarta has been appointed as the Bengal LOP. Deputy leader's position has gone to Javed Ahmed Khan, Shabina Yasmin, Shilu Saha and Sandeep Saha as well.
1: বিজেপি বিরোধিতার প্রশ্নে আমি আবারও বলছি যে হয় বিলকে সমর্থন দেবো বা বিলকে বিরোধিতা করবো, কিন্তু এই অবস্থান হবে না যে ওয়াক আউট করে গিয়ে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো, এটা এই রাজনীতি আমরা করব না। স্বাভাবিকভাবে সদর্থক এবং গঠনমূলক বিরোধী ভূমিকা আমরা পালন করতে চাই। এবং অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা, এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সবথেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে, আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাব যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের, আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন। এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে 60 জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। আমি দেখুন, আমরা আজকে যেটা হয়েছে যে 28,25,000 অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের বিধায়করা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের বিধায়করা, সেখানে যে সমস্যা পিএইচি দপ্তর, সেই দপ্তর নিয়ে বিধায়কদের যে অভিজ্ঞতা, সেই দপ্তর নিয়ে জল নিয়ে যে সমস্যা, এবং জল ঢোকাতে গিয়ে রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এটা আমাদের বিরোধী বিধায়কদের প্রস্তাব ছিল যে এই সমস্যা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ওখানে সাগরের জলের যে সমস্যা, 10টা করে সাবমার্শালের কথা আজকেই বলেছেন, এবং এই পিএইচির যে রাস্তাগুলো যে কাটা হয়ে গেছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে রাস্তাগুলো কাটা হয়েছে সেখানেও তিনি, মিটিংটা লাইভ হয়েছে, সবাই দেখেছেন যে যারা ঠিকাদারদের যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের টাকা থেকে অবিলম্বে আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজা সেন বিধায়ক বাগনান, তিনি এটা তুলেছিলেন, খুবই একটা ইম্পর্ট্যান্ট এজেন্ডা। বাগনান মিউনিসিপ্যালিটি, ওটা পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি হওয়ার প্রয়োজন। তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থ। তো স্বাভাবিকভাবে প্রতিটা বিধানসভা ক্ষেত্রে এবং প্রতিটা জেলায় যে জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন, আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো যাতে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধী বিধায়কদের তাদের হচ্ছে ইনক্লুড করা হয়, তাদের মতামত নেওয়া হয়, এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি।
2: যারা দুর্নীতি করেছে, তিনি যে উল্লেখ করেছেন আপনার উলুবেরিয়ার জায়গার, আপনি প্রশাসনের কাছে সেই দুর্নীতির তদন্ত নিয়ে চিঠি লিখে জানাবেন। এই যে ব্লক যারা 58 রয়েছে আরো বৃদ্ধি পাবে আপনি বলছেন, তারাও কি একই রকম ভাবে প্রশাসনের কাছে দুর্নীতি নিয়ে সরব হবে?
1: দেখুন, আমি যখন ওটা বলেছিলাম, আমি ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছিলাম, ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছিল সেটা ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমি সেটা থেকে সরছি না। কিন্তু যেহেতু আমরা এখনো মিটিং করিনি, মানে আমাদের পদক্ষেপ কি হবে, আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না, কালকে মিটিং হওয়ার আগে আমি এই
0: Alright, that was a press conference being addressed by the rebel TMC MLA Rituvrata and he has now been appointed as the Bengal LOP. We'll wait for a reporter to join us to tell us in detail about what exactly was he announcing all about. But what we do know that he read out an entire list of who will be the chief whip of the party, the deputy leader as well. The chief whip is said to be Akruzaman. And also, there is the deputy leaders who have been decided as Javed Ahmed Khan, Sabina Yasmin, Shilu Saha, Sandeepan Saha as well. We're also told at this point that the team is of 58 MLAs from the TMC. Two more will be added and the total number as of now will go to 60. Let's go back and listen into what he's saying.
1: আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করব আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে, স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিচ্ছু করিনি। এবং আবার যেটা বলছি যে দেখুন, বাংলার মাটিতে
3: people have given a mandate, and the mandate is for us to sit in the opposition.
1: এখানে আমাদের এখানে নেই উদয়নারায়ণপুরের আমাদের এমএলএ সমীর পাঁজা। সমীর পাঁজা সব সমস্ত সংবাদ মাধ্যম জানে কিভাবে তাকে স্বাভাবিক ভাবে প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই যে 60টা বিধানসভা কনস্টিটিউয়েন্সি, এই বিধানসভা কনস্টিটিউয়েন্সি গুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে
3: all the constituencies and all the leaders who have won, they have their own.
1: আমি বসিং এ বিশ্বাস করি না, বসিং এর বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে।
3: স্বাভাবিক
1: তারপর 15 দিন হয়ে গেলে গত 15 দিনে কি করেছি তার রিভিউ করে আগামী 15 দিনের কাজ করব স্টেপ বাই স্টেপ। তোমার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দেওয়া দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে হাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। তাহলে পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার।
0: All right, spectacular visuals on your screen right now, because Ritibrata has now gone on record to say that we, the rebel TMC MLAs, are now the principal opposition in West Bengal. What does that mean? Does that mean the TMC has split from within? All of this is happening, remember, as we continue to get visuals from right outside the house of Abhishek Banerjee, where some ED officials are standing. I'll request our producers to put that out as well. So a lot of dramatic twists and turns taking place in West Bengal. And if we can dip back, because he's taking a couple of questions, let's go back to the press conference and see if he's saying something over there.
1: Bangla bhasha khub chamatkar bhasha na na niyog korben bole abar chaichi ki অবশ্যই চিঠি থেকে জানাবো, এই তো সিদ্ধান্ত গ্রহণ করলাম। সিদ্ধান্ত গ্রহণ করেছি একত্রিত ভাবে, কালেকটিভলি। এই সিদ্ধান্ত কোনো কর্পোরেট অফিসে হয়নি, এই সিদ্ধান্ত কোনো
3: So Richard Pratap Banerjee is directly slamming the ITAP, SAGA, in Trinamool Congress, saying that this decision that has been taken now by two-thirds members, elected members of the Trinamool Congress Legislative Party is a collective decision, unlike one that has been taken by a private entity. His direct reference to, of course, ITAP.
0: You are saying that TMC officially, as we know, it is no longer Mamata Banerjee's party. It is split in the open. 58 MLAs, if not 60, have formed their own party, saying they are the real TMC and they will be performing the duties of the principal opposition.